0: মারনি কেন বড়াল জেখা মানু কেন মানুয়ারো রান রেজিস্টার কাজু কাবন বা ট্রাভেল করা যারে কাবন বা মানু রিফাইন মানু লাইসেন্স ওয়াল কো কাবন বা নিনামে ইউরোপ নিকু যাবো যে রেড জাও পাল গড়লো মারাকা নাল রেড জাও গোরান আচারে রেড জাও লাওয়া কাবন লাওয়া
1: FNR স্পন্সর First Nations Radio is Bachelor.